নেতাজি সুভাষ চন্দ্র বোস দর তারিখ সেবুমে মেহ সালে 1909 মিলাদি তশকিল ফরবাদ ব্লকরা এলম নামুদ ইন বারাইয়ে মুস্তাফি সুদানে নেতাজি আজ রিয়াসত কংগ্রেস মিল্লি হিন্দ দর সালে 1939 বে উনবানে ইয়ে গুরুহে মুরতবিত বা কংগ্রেস মিল্লি হিন্দ বে জহুর আমাদে মনসুর ও বারনামে আস দর তারিখ 22 জৈন সালে 1939 মিলাদি দর ইজলাস আউয়াল সরতাসর ইয়ে হিন্দ অন দর বোম্বাই یعنی ممبئی کنونی اتخاذ شده سوباش چندر بوس در نطق ریاستی اش طرح عمل قاطعی را برای حصول حکومت بومی کامل موسوم به سوراج در آینده نزدیک اعلام نمود